I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru.